গলি গলি গলি গলি গোল। হারিকেন আছে, হারিকেন আছে, মেক্সিকো 1 ইংল্যান্ড 3, 10 মান ইংল্যান্ড আর বিটিং 11 ম্যান মেক্সিকো, 10 ম্যান ইংল্যান্ড আর বিটিং 11 ম্যান মেক্সিকো। আমি মা দ্য হেডলাইন্স আফটার দিস গেম, ইংল্যান্ড ফর হেডলাইন্স এসে নেবে, 10 ম্যান ইংল্যান্ড প্রোগ্রেসেস টু দ্য রাউন্ড অফ 16 আফটার বিটিং মেক্সিকো, 10 ম্যান এদি এভে পিম মেক্সিকো ফোনে ইয়ান্সা ক্রাইয়ে রোমো ফিম মোরে ফিম হেমিনে এসা পিম গুতিরে এসা পিম যে মেক্সিকো ফোনে ইয়ান্সা ক্রাইয়ে টু প্লেয়ার্স এ ফিম মা টু প্লেয়ার্স এ পিম মেক্সিকো ফোনে ইয়ান্সা ক্রাইয়ে ইংল্যান্ড অমনিপা বাকুয়ে ফিম অজে রেড কার্ড ইংল্যান্ড নিপা বাকুয়া যে রেড কার্ড ইনটি অনুরে ফিম ইয়েন্টুয়াসো ইংল্যান্ড ফোনা পাশে পড়ানো বোনা বেটি জু বেলিংহাম বোনামা নিকো রাইলি রাইলি দি বোনামা অ্যান্টনি গর্ডন বাক টু জু বেলিংহাম জু বেলিংহাম দি বোনা সাইন আর কাকমা মাকে গোহি গোহি ইজ বিন ব্রট ডাউন রেফারি বেজে ফল আনা রেফারি সি ইয়েস ইয়েম প্লে বোনা বেটি হ্যারি কেইন হ্যারি সুপার কেইন প্রিমনো প্রিমনো দি নাশি ফর্ম the referee at a foul and the referee in pair Edson Alvarez a copy of Harry Kane in the national form Mexico Bechade for no who remove VVIP Hona Obenim Nyina Yeposa Obenim Nyina Yeposa a pass of Bonan Tempaso Bon Abedi Mexico Jimenez, or the Bonama Gutierrez, Gutierrez is a pony with the Akoma, Julian Quinones, Galado Bacana, Galado Bacana, Galado, or both shots the ball has been blocked. Bonnie throw in. Bonnie throw in. Ato Bonin Tempaso, Bon Abedi, Eric Lira, across the Bonnet and Tintin, an opportunity for Mexico, Bonin Saye, Mora, or the Bonne Bacana, or the Bonama Gutierrez, Gutierrez, Gutierrez, Gutierrez to Jimenez, a foul, referee by the penalty, and so the B. Referee by the penalty, and referee Anje. Referee Anje penalty, no. Referee and Japan out, you know, Jordan Pickford, Obon and Tempaso, Bon Abedi, Ezri Konza, Rabonama Nico Riley, Riley, Rabonama Declan Rice to Harry Kane.